রসওয়ালা ওষো তকলা শোরনে কিয়নফুকু মিতিয় সুঙ্গিপ কিতুব্রিমালা এমবি মকমি হেলিকপ্টার তেমা আরিং টপনে জুন তন্দা সেকলা টিমুরে দুনজে তেজিন মৈলুং সখুলনে মিতিয় সুঙ্গিপ ক্যানওয়ে চিগেল কি গেলখাপ টুকি মি মেরা সিপচু শিয়াঙা তং এমবি মি ক্যান মিরা সৈ সুম তং সুমচু সোয়া টুকলা সুঙ্গিপ ক্যাও শেনওয়ে এমবি মকমি সকপা মিরা তং জি সৈ লকলেন ক্যান ও কিয়নফুকু মিতিওয়ালা সুঙ্গেপ কিতুপ তাং সোলুপ লাকা কি ওতুপ তেজিন মেঞ্জু তাং রাহাত কি চালাক তিও ফারসুর কিরুপ লাকা সং হুর্থা ক্যানে কি ওতুপ শেনওয়ে লোক সুলোক তেজিন সিসাই লন খাং কি বোটে কোসি শতক তেমা কিয়নফুকু সখুল কি তন্দকলা বৈকল্পিক উর্জা কি টডিক কিতুপ শেনওয়ে দাং রসুয়া কি বোটে কোসি চাং বুলা ওয়াও শতক কি ছুলোক আয়োজনা চিংলা কিয়নফুকু তপ কি নোয়াকোট রসুয়া তাং দাদিংলা লোক মেনে কালে চুংসিমা লোক লোনপো বিরাজ বক্ত শ্রেষ্ঠ কি তি সখুলা বৈকল্পিক লোক টডিক্যাও খ্যাতক নাংসুং লোক লোন খাং কি বৈকল্পিক লোক ইয়ারগে সক পাতাং ক্যান চিগ্রিল ক্যানে কিয়নফুকু সখুল্লা লোক কি পাওয়ার বৈক সোলার সৈঙা কলতঙ্গুপ শেনওয়ে রাষ্ট্রীয় বিপদ জোখিম নিউনীকরণ তেজিন টডিক প্রাধিকরণ কি রসুয়া কি বোটেকোশি চাংবুলা ও শতক শতক তেমা কিয়নফুকু সখুল্লা ট্রক চিথাম্বা সাপ সামা তেজিন মঞ্জাতীয় কলতঙ্গুপ শেনওয়ে প্রাধিকরণ কি ছাগরক টুঙ্গি গ্রাম বাহাদুর কেশি কি সেতুপ নংসিন শতক তেমা কিয়নফুকু সখুল্লা সাপ সামা তিও চাউ চাউ বিস্কুট স্লিপিং ব্যাগ ম্যাট্রেস ব্ল্যাঙ্কেট কলতঙ্গুপ খ্যাতক নাংসুং তুরা ক্যানে শতক তেমা কিয়নফুকু সখুল্লা ডিজেল লিটার তং চ্যাঙা তং পেট্রোল লিটার তং চ্যাঙা কলতঙ্গুপ ছাগরক টুঙ্গি কেশি কি খ্যাতক নাঙ্গুপ ইন জল বিজ্ঞান তেজিন জলস্রোত অনুসন্ধান ল্যাখুঙ্গি কলে উতুপ তাং উংথপু সকুলকি মিতিওয়ালা থরিম চাকু ক্যান দে তুবলা শুঁয়ে ল্যাখুঙ্কি সুংসেপা ডাক্টর রাজন বটরায় কি দাং গলু ভোটেকোসি শতকি জসলেন্সি কিয়ন ফকু সকুল তাং চাংবি গাড়িগুড়িলা ওতুপ মিতিওয়ালা এম্বা লেন খেফেল মাচুঙা সেকি তন্দকলা সুঙ্গেপ ওতুপ দাসলা চাকু ক্যান দে তুবলা শুঁয়ে রেডিও নেপালনে আরিঙ্কি শেরি কে কি সাঙ্গির রুসুং থুচিছে।